বসাইলা সমর দেখিবু বইলা বসুদেবর পুত্র দুই ঘরে লুচাইছিলু নেই বন্ধুর হিত কলু যেবে তাঙ্ক মরণ দেখ এবে আপনে মঞ্চারে বসিলা দূতঙ্কু রাই আজ্ঞা দেলা বেগেরে যাও মধুবন রামকৃষ্ণ।

এহদে মাও মমতা সিনেমার এ গীতটাকে শুনুন। গাইছন অক্ষয় মহান্তি, প্রফুল্ল কর আও সাথী। গীতকে লিখেছন অক্ষয় মহান্তি।

0: শ্রোতা বন্ধু, রাজা ও রঙ সিনেমার গীত শুনুছন, গীত মানুষ লিখিছন আনন্দ বক্সি, সঙ্গীত সজাইছন লক্ষ্মীকান্ত প্যারেলাল। ইহাছে শুনুন লতা মঙ্গেশকর কণ্ঠতি এই গীতটা।
1: দেশ সেবারে আকাশবাণীর নবে বর্ষর অবিরত সেবা অবসরের আকাশবাণী সম্বলপুর কেন্দ্র মই মাস বার তারিখ সন্ধ্যায় পালন করুচি লোকসঙ্গীতর কার্যক্রম নুয়া নবে। আমার শ্রোতা হচ্ছেন আমার পুঞ্জি এবং সমস্ত আমি স্বাগত করুচু সম্বলপুর সহরর তপস্বিনী প্রেক্ষাড়য়ক। সন্ধ্যা ছটা সুদ্ধা নিজের গরিমাময় উপস্থিতি প্রদান করে আমি উৎসাহিত করা সাদর অনুরোধ।

শ্রোতা বন্ধু আপন মানে শুনুলে গোটে হিন্দি কথাচিত্রর গীতক্রম থি আজ রাজা ও রং সিনেমার গীত গীত মানুষ লিখি আনন্দ বক্সি আর সঙ্গীত সজাই লক্ষ্মীকান্ত প্যারেলাল সময় দিনর এগারোটা বাজবাকে যাচ্ছে হিন্দি সমাচার শুনবে রিলে করে প্রচার করমু আকাশবাণী দিল্লি কেন্দ্র নু।

0: এত শুনমা নবীন কুয়ার কণ্ঠতে এই গীতটা, গীতকে লিখিছেন শান্তনু কুমার পুরোহিত।
1: গঞ্জাকে ধরিছে ভাত গজামুগ, গঞ্জাকে ধরিছে ভাত

শ্রোতামানে কার্যক্রম শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু এছেন শুনুছন আমার সম্বলপুরী গীত কার্যক্রম সঙ্গীতর লহর। এই কার্যক্রমের শেষ গীতটা কেত্র শুনমা, গাইছন নকুল কুঁয়র, রচনা মোহন সাহু।

শ্রোতা বন্ধু, ঝাঁসি রাণী লক্ষ্মীবাই আর জনে মহান মা যে ছুয়াবেলু খণ্ডা চালনা ঘুড়সবার যুদ্ধ কলাতে পারঙ্গম থিলে। ইংরেজ শাসনর বিরুদ্ধে সে সাহসিক যুদ্ধ করিথিলে। মাত্র কিছু সৈনিক লোকমানকু নেইকরি সে সাহসর সহিতে ইংরেজমানকর বিরোধ করিথিলে। তাঙ্কর আট বছরর পুয় দামোদরকে পিঠিতে বাঁধি করি ঘোড়া চড়িকরি যুদ্ধ করবারটা আজ বি ভাবলে আশ্চর্য লাগসি। মাত্র 29 বছর বয়সটি সে শত্রুর হাতে বীরগতি প্রাপ্ত হয়েছিলে। এহা দেশুন মা, এই গীতটা সিনেমা বোলোরাম নু। গীত রচনা করেছেন সাজন অগ্রওয়াল, সঙ্গীতে সাজিয়েছেন সচিন গুপ্তা, গাইছেন সুখবিন্দর সিং।

0: শ্রোতা বন্ধু, আপন মানে শুনুচন্তি বাতায়ন কার্যক্রম। আমি কথা হচ্ছে মা মানক বিষয়ে। মা মানকর কথা কহিলা সময় স্বতঃ মনকু মাতা দেবকীঙ্ক কথা চালি আসে। প্রভু শ্রীকৃষ্ণঙ্ক জননী মাতা দেবকী অত্যন্ত ধার্মিক এবং সহনশীল মহিলা লে। ভ্রাতা কংসঙ্ক হাতরে সন্তান মানক নিপাতর দুঃখকু সহন করে সে নিজর ধৈর্য হরাই নথিলে। তাঙ্ক মাতৃত্বর বেদনা এবং ত্যাগর প্রতীক সদা প্রশংসনীয়। অসীম সহনশীলতার মূর্তিমন্ত প্রতীক সে থিলে। তাঙ্ক চরিত্র আমকু বিপদরে মধ্যে আশা রখি ধৈর্যহরা নহয়ে আগকু বড়িবাপাই শিখায়। এথর শুনিবা কথাচিত্র দিদার রুই গীতটি। কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর, শমশাদ বেগম। গীতর রচনা করেছেন শকিল বদেউনি। সঙ্গীতর সংযোজন করেছেন নৌসাদ।
1: দেশ সেবায় আকাশবাণী নবেবর্ষর অবিরত সেবা অবসরের আকাশবাণী সম্বলপুর কেন্দ্র মই মাস 12 তারিখ সন্ধ্যায় পালন করুচি লোকসঙ্গীতর কার্যক্রম নুয়া নবে। আমার শ্রোতা হেউচন্তি আমার পুঞ্জি এবং সমস্তঙ্কু আমি স্বাগত করুচু সম্বলপুর সহরর তপস্বিনী প্রেক্ষালয়কু। সন্ধ্যা 6টা সুদ্ধা নিজর গরিমাময় উপস্থিতি প্রদান করি আমাকে উৎসাহিত করিবাকু সাদর অনুরোধ।

0: শ্রোতাবন্ধু, দেবী গান্ধারীঙ্ক চরিত্রর উভয় সপক্ষ এবং বিপক্ষ সদা লোকঙ্ক পাই আলোচনার বিষয়। দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রঙ্ক পত্নী এবং কৌরব মানঙ্কর মাতা গান্ধারী পতিঙ্ক সহচরী সাজি নিজ আখিরে মধ্যে পটি বাঁধি সারা জীবন কাটিলে। তাঁকর পতিভক্তি এবং ত্যাগ পাই সে সদা স্মরণীয় থিলে বি অনেকঙ্ক মতরে দৃষ্টিহীন পতিঙ্ক পাই নিজ দৃষ্টিরে সে সারা সংসারর যাত্রাকু সুগম করে পারিথান্তে। সে যাহা হেউ, সদা ধর্ম ও ন্যায়ের পক্ষরে সে থিলে। মহাভারত যুদ্ধরে সমস্ত পুত্রঙ্কু হরাই মধ্য সে ধৈর্য ও ধর্মর পথ ত্যাগ করে নথিলে। এথর শুনন্তু পোকার কথাচিত্রর এই গীতটি গাইছন্তি আশা ভোসলে। গীতর রচনা করিছন্তি গুলশন বাউরা, সঙ্গীত আর ডি বর্মন।
1: দেশ সেবার আকাশবাণীর নবে বর্ষর অবিরত সেবা অবসরের আকাশবাণী সম্বলপুর কেন্দ্র মই মাস বার তারিখ সন্ধ্যায় পালন করুচি লোকসঙ্গীতর কার্যক্রম নূয়া নবে। আমার শ্রোতা হেউচন্তি আমার পুঞ্জি এবং সমস্তঙ্কু আমি স্বাগত করুচু সম্বলপুর সহরর তপস্বিনী প্রেক্ষাড়য়কু। সন্ধ্যা ছটা সুদ্ধা নিজর গরিমাময় উপস্থিতি প্রদান করি

শ্রোতাবন্ধু, মা কেবল জন্মদাত্রী নুহতি, সি হচ্ছেন নিজ পিলার শিক্ষক, প্রেরণা ও জীবনর শক্তি। সবু মা মানুষ শত শত নমন জনাই কার্যক্রমের শেষে এই গীতটি শুনবা। অলকা অগ্নি এবং সাথী কণ্ঠে সঙ্গীত নদীম শ্রবণ, আদমি খেলনা কথা চিত্র এবং গীত রচনা সমীর।

0: আপনকার কাম করবার ধারাটা কেমন আজ্ঞা?
1: আমার ডিপিরে যেটি এসজি অসন সমস্তঙ্কর কামকো তদারক করবার সঙ্গে সঙ্গে ডিপিরে গভর্নমেন্ট ফান্ড আসছে সেটাকে ম্যানেজমেন্ট করবার
0: ইউটিলাইজ করবে এটা বেটার বেটার ইউটিলাইজ না? হ্যাঁ, গভর্নমেন্ট ফান্ড যেটি আসুছে আমার চাষী মানকর লাগি আপন তাকু বেটার
1: এসএসজি মা মানে
0: এসএসজি মানকর লাগি। আচ্ছা, এসএসজি আমার মহিলা চাষী যেন মানে রহুছন, এসএসজি বি তো চাষী গোটে না আজ্ঞা, তাকু যেমতি আপনকর কুকুড়া পালন করুছন আউ বিভিন্ন প্রকার সে মানে ব্যবসায় করুছন, যেনতাকে বড়ি হেলা সবু যাক যেন করুছন, ঘরোই উদ্যোগ বি চলাউছন এসএসজি মা মানে, সেমানকর উন্নতিরে যেনটা সরকার। আচ্ছা, এটা আপন লোন আকারে দসন গায়? বহুত বড়িয়া কথা আজ্ঞা, আপন তাহলে গোটে সচ্চা দেশ সেবক আন এসএসজি মহিলা যদি আগকে বড়লা বেলে দেশ আগকে বড়বা। ধন্যবাদ আজ্ঞা, আমি এই কার্যক্রম মাধ্যমে সমস্ত হ্যাপি মদার্স ডে জনাই দৌছু। তাহলে আপনার পছন্দর গীতটা শুনমা আজ্ঞা?
1: আজ্ঞা
0: ঠিক আছে, আসুন আপনার পছন্দর গীতটা আমি শুনমা আজ্ঞা।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রমে আপনার স্বাগত। উপস্থাপনায় মু আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয় বারিক। শ্রোতা বন্ধু, প্রত্যেক দিনর কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, তাহলে আসুন জানিবা আজ দিনর বিশেষত্ব ইতিহাস পৃষ্ঠার। আজ ভি দিনের অর্থাৎ 10 মে 1857 মশায় ভারতের প্রথম স্বতন্ত্রতা বা স্বাধীনতা সংগ্রামের আরম্ভ হয়ে। এই স্বতন্ত্রতা সংগ্রাম মিরট আরম্ভ হয়ে ধীরে ধীরে কানপুর, বরেলি, ঝান্সি, দিল্লি ও অবধ অঞ্চলক প্রসারিত হয়েছে। 10 মে 1993 মশায় হরিয়ানার সন্তোষ যাদব মাউন্ট এভারেস্ট পর্বতারোহণ করবার সফল হয়েছে। সে বিশ্বর প্রথম মহিলা যিকি দুইথর মাউন্ট এভারেস্ট পর্বতারোহণের সফল হয়েছে। 10 মে 1994 মশায় নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণকায় রাষ্ট্রপতি ভাবে মনোনীত হয়েছে। আধ্য 10 মে 2005 মশায় ভারত ও পাকিস্তান মধ্যে বস সেবার আরম্ভ হয়েছিল। শ্রোতাবন্ধু, এহাতিলা ইতিহাস পৃষ্ঠার ঘটি যাইতেবা কেতেক স্মরণীয় ঘটনা, আশা করুছি আপনার পাই উপযোগী হইতিব। শ্রোতাবন্ধু, বর্তমান আসন্তু আজ সন্ধ্যার আকর্ষণীয় ক্যাম্পাস কার্যক্রমকু আরম্ভ করিবা, যেউথিরে আপন মানে শুনি পারিবে গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ে পড়ুথিবা ছাত্রছাত্রীঙ্ক অনুভূতি সম্পর্কে এবং সেটাকার পরিবেশ সম্পর্কে।
1: আপনার পরিচয়?
2: মোর না স্বস্তিক কুমার প্রধান, গঙ্গাধর মেহের ইউনিভার্সিটির প্লস থ্রি ফাইনাল ইয়ার ইকোনমিক্স ডিপার্টমেন্টর স্টুডেন্ট।
1: এই বিশ্ববিদ্যালয়ে পাঠ পড়িবার আপনার কেতে সময় হল?
2: এটা মতে 3 বরস হলান মুই এই সাবজেক্ট পড়ুছে।
1: তাহলে প্লস থ্রি রে ইকোনমিক্স পড়িবা পাই ছাত্রছাত্রী মানুকু কোন করিবাকু হেবো?
2: ইকোনমিক্স সাবজেক্ট নয়া লাগি হেনতা কিছি স্পেসিফিক সাবজেক্ট প্লস টু রে রাখা নাই লাগে কি কিছি হেনতা এক্সাম এক্সট্রা দেয়া নাই লাগে। কেনসি বি স্ট্রিম র স্টুডেন্ট ইকোনমিক্স পড়ি পারবে।
1: হেলে ইকোনমিক্স কোন?
2: ইকোনমিক্স সাবজেক্ট আমি মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স র ডিফারেন্ট সাবজেক্ট ম্যাটার মানে জানসু। তার সঙ্গে পাবলিক ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল মার্কেট, মার্কেট কত প্রকার রয়ে, মনির রোল কাণ আছে, এইসব বারে আমি পড়ছু। প্লস টু যেতবে ইকোনমিক্স পলাকি পড়ি এটা বহু ইন্টারেস্টিং লাগি। এই সবজেক্ট মতো এটাই ভাল লাগছে কি ডে টু ডে লাইফে যা আছে সবুথে ইকোনমিক্স আছে। থিওরিটিক্যাল সঙ্গে এটা প্রাকটিক্যাল নলেজ বি বহু দেশি, সেগে এই সবজেক্ট মতো বহু ভাল লাগছে।
1: টিচর্স মানকর ব্যবহার স্টুডেন্টস মানক প্রতি কিপরি আছে?
2: টিচর্স মানে বহুত ভালসে ইন্টারাকশন করছেন, স্মার্ট ক্লাসরুম আছে, লাইব্রেরি আছে, বলে পড়ার এনভায়রনমেন্ট বি বহুত ভাল আছে। আমার ক্লাস সকালু 9 বজে স্টার্ট হয়েছে আর সন্ধ্যা 5 বজে সরি আসে।
1: আপনার পরিচয়?
3: নমস্কার, মো না লিজা রানী নায়ক, মুই ইংলিশ ডিপার্টমেন্ট র থার্ড ইয়ার। এটা
1: গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ে পড়িবার আপনার কারণ কোন?
3: জিএম কলেজে এতলাই পড়ুছে কি মতে পহলার এক ইচ্ছা লা জিএম কলেজে পড়বার লাগি।
1: গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ে আপনার অনুভূতি কিপরি আছে?
3: কলেজে সবুঠান বেশি জিনিস মতে পড়াই ভাল লাগছে। আমার ডিপার্টমেন্টে বহুত ভাল ভাল ফ্যাকাল্টিজ মানে অছন, বহুত এক্সপিরিয়েন্স অছন, বহুত নলেজেবল অছন, ট্যালেন্টেড অছন, তো

শ্রোতাবন্ধু, আম ভারত হেউছি বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি ও পরম্পরার এক সুন্দর সমাহার। এই বিভিন্নতা হি আম দেশের শক্তি। কিন্তু সমাজে কিছু বর্গ আজি মধ্য শিক্ষা, চাকরি ও আর্থিক সুবিধার বঞ্চিত অছন্তি। সেমানঙ্ক উন্নতি পাই এবং সেমানঙ্কু সমাজের মুখ্য ধারারে সামিল করিবা পাই ভারত সরকার আরম্ভ করিথিলে প্রধানমন্ত্রী 15-সূত্রীয় কার্যক্রম। এই প্রধানমন্ত্রীঙ্ক 15-সূত্রীয় কার্যক্রমরে মূল লক্ষ্য হেউছি অল্প সংখ্যক ও পছুয়া বর্গঙ্ক সামাজিক, আর্থিক ও শিক্ষা দিগরে উন্নতি করিবা। এই কার্যক্রম মাধ্যমরে সরকার শিক্ষা, নিযুক্তি, ঘর নির্মাণ, স্বাস্থ্য ও মহিলা সশক্তিকরণ ভলি বিভিন্ন ক্ষেত্রে সহায়তা প্রদান করুছন্তি। তেবে আসন্তু প্রধানমন্ত্রীঙ্ক 15-সূত্রীয় কার্যক্রমরে কিছু মুখ্য দিগ বিষয়ে জানিবা। প্রথম হেলা শিক্ষার প্রসার। শিক্ষা হেউছি উন্নতির প্রথম সিঁড়ি। এই কার্যক্রমরে অল্প সংখ্যক ও দুর্বল বর্গর ছাত্রছাত্রীঙ্কু ছাত্রবৃত্তি, মাগণা পুস্তক ও শিক্ষা নিমিত্ত সহায়তা দিয়াযাউছি, যাহাদ্বারা অনেক অল্প সংখ্যক ও গরিব ছাত্রছাত্রী আজি উচ্চশিক্ষা পাইপারুছন্তি। দ্বিতীয় হেউছি কৌশল বিকাশ ও নিযুক্তি। আজির সময়রে কেবল পাঠপড়া নুহে, কৌশল মধ্যে অত্যন্ত জরুরি। তেণু এই কার্যক্রমরে যুবমানঙ্কু বিভিন্ন ব্যবসায়িক প্রশিক্ষণ দিয়াযাউছি, যেপরিকি কম্পুটর শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, স্বয়ং রোজগার ও কৌশল বিকাশ যোজনা মাধ্যমে যুবমানঙ্কু আত্মনির্ভর করা যাউছি। কারণ গোটিয়ে সশক্ত যুবপিঢ়ি দেশের ভবিষ্যৎকু উজ্জ্বল করে পারিব। তৃতীয় হেউছি মহিলা সশক্তিকরণ। সমাজের উন্নতি পাই নারীঙ্কর সশক্তিকরণ অত্যন্ত আবশ্যক। এই কার্যক্রম অধীনরে মহিলামানঙ্কু স্বয়ং সহায়ক গোষ্ঠী, ক্ষুদ্র ঋণ ও রোজগারর সুযোগ দিয়াযাউছি। এহাদ্বারা আজি অনেক মহিলা নিজ পাই কার্য করি নিজ পরিবার ও সমাজকু মধ্য আগকু নেবারে এক অমূল্য অবদান নিভাউছন্তি। চতুর্থ হেউছি ঘর নির্মাণ ও মৌলিক সুবিধা। সমস্তঙ্কর নিজ ঘর তৈরি করিবার এক স্বপ্ন থাকে। গরিব ও পছুয়া বর্গঙ্ক পাই ঘর নির্মাণ পাই সহায়তা দিয়াযাউছি ইন্দ্রাবাস যোজনা মাধ্যমে। এহা সহিত পানি, বিদ্যুৎ, সড়ক ও স্বচ্ছতা ভলি মৌলিক সুবিধাকু মধ্য গুরুত্ব দিয়াযাউছি। এহাদ্বারা লোকমানঙ্কর জীবনমানরে উন্নত পরিলক্ষিত হেউছি। পঞ্চম হেউছি স্বাস্থ্য সেবা। স্বাস্থ্য হি সম্পদ, এই কথাটি আমি সমস্তে জানু। গরিব ও অসহায় লোকমানে যেপরি স্বাস্থ্য সেবার বঞ্চিত নহেবে সেথিপাই বিভিন্ন স্বাস্থ্য যোজনা কার্যকরী করা যাউছি। শ্রোতাবন্ধু, এহা সহিত অল্প সংখ্যক উন্নতি পাই সাম্প্রদায়িক হিংসা রোকিবা, ধর্মীয় সম্মিলন ও ভাইচার বড়াইবা, পুলিশ ও সুরক্ষা বলরে অল্প সংখ্যক নিযুক্তি বড়াইবা মধ্য এই 15-দলীয় কার্যক্রমর এক এক পদক্ষেপ। শ্রোতাবন্ধু, এই 15-সূত্রীয় কার্যক্রম কেবল সরকারী যোজনা নুহে, এহা সামাজিক সমন্বয় ও জাতীয় একতার এক সুন্দর পদক্ষেপ। আম দেশরে যেতেবেলে সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের লোকমানে সমান সুবিধা সুযোগ পাইবে সেতেবেলে ভারত বা আম দেশ উন্নত রাষ্ট্র হয়ে পারিব। ভারতর ইতিহাস আমাকে শিখাই যে যেতেবেলে দেশবাসী একত্রিত হয়ে কাম করিছন্তি সেতেবেলে ভারত নূয়া উচ্চতাকু স্পর্শ করেছি। তেণু আসন্তু আমি সমস্তে মিশি সমাজে সচেতনতা সৃষ্টি করি অল্প সংখ্যক লোককে সমর্থন জনাইবা ও প্রধানমন্ত্রীঙ্ক 15-দলীয় সূত্রীয় কার্যক্রমকে সফল করিবা। শ্রোতাবন্ধু, এহাথিলা প্রধানমন্ত্রীঙ্ক 15-সূত্রীয় কার্যক্রম সম্পর্কিত এক আলোচনা। আশা করুছি আপনঙ্ক পাই উপযোগী হইথিব। তাহলে শ্রোতাবন্ধু, আসন্তু বর্তমান অন্য এক গীত শুনিবা। কথাচিত্র সিআইডি, কণ্ঠশিল্পী আশা ভোসলে, শমশদ বেগম ও মোহাম্মদ রফি, সঙ্গীত ওফি নয়ার, গীত রচনা করছেন মজরুহ সুলতানপুরী।

শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে গেল, আশা করছি আজির এই রবিবার সন্ধ্যায় আপনার মনোরঞ্জন সহ আপনার অনেকগুড়ি তথ্য পাই। তাহলে মু রহুচি উপস্থাপনায় মুি আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয়া বারিক। নমস্কার।

প্রথমে শুনন্তু চলিত অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কিত সূচনা। আজ সন্ধ্যা 6:10 শুনিপারে গোষ্ঠী সঙ্গীত শিক্ষা কার্যক্রম। এতে শুনবে এই মাটি গীত, গীতালোচনা সতীশ দাস, ভাষা অহমিয়া। ওড়িয়া লঘু সঙ্গীতর কার্যক্রম সন্ধ্যা 6:30, 6:55 জনজীবন সম্বাদ লিখুড়ি আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে 7:02 শুনিপারে সম্বলপুর জেলে আঞ্চলিক সম্বাদ। রাতে 7:25 জেলা হালচাল লিখুড়ি আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে 7:30 কৃষি সংসার কার্যক্রমের সঙ্গীত রূপক কুঁয়ারী চম্পা, রচনা ভোজরাজ বড়ুয়া, সঙ্গীত প্রভুদত্ত প্রধান, প্রযোজনা উদ্ধব ওরাম। রাতে 8:02 শুনিপারে সুগম সঙ্গীতর কার্যক্রম শিল্পী রীতি চৌধুরী এবং সুভাষ চন্দ জৈন। রাতে 8:15 দেশাত্মবোধক গীত প্রচার করব। 9:15 শুনবে স্পটলাইট কার্যক্রম রিলে করবে আকাশবাণী দিল্লী কেন্দ্রর। রাতে 9:30 অখিল ভারতীয় রূপক কার্যক্রম রিলে করবে আকাশবাণী দিল্লী কেন্দ্র এবং 10:00 শুনিপারে রবি বাসরে অখিল ভারতীয় সঙ্গীত সভা রিলে করে প্রসার করবে আকাশবাণী দিল্লী কেন্দ্রর। এ ছিল চলিত অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কিত সূচনা।

0: জুহার দাদা।
1: জোয়ার জোহার ভাই, আর
0: এত চিতা চতন মারি গেলে কিনা মা মন্দির কে যেতে লাগে লাগুছে।
1: আজ মার দিন ভাইয়া না,
0: আজ মাত্র দিন
1: মানে দিবস তো এটা যদিও গোটে কেন কি পাশ্চাত্য সংস্কৃতি হ্যাঁ, কিন্তু আমি পাশ্চাত্য সংস্কৃতি মানুষ এটা গ্রহণ করবার কথা, যেটা কি আমার নিজের সংস্কৃতি হ্যাঁ। দেখো নাই গে গোটে সবুদিন তো এমনি মার দিন মার দিন বলে কেনসিটা অলগা নাই হবার কথা,
0: কিন্তু দাদা মা বলবার শব্দটা নাকি পাশ্চাত্য প্রাচ্য সঙ্গে আমি জুড়ি নয় বলে ঠিক না, এটা টোটাল ধরতির কথা আসছে
1: না, ঠিক ঠিক সে কথা মোর কথা, কিন্তু কহবার মানে গোটে এনসা এনতা দিন কেনসিটা নাই ন, যেটা মার দিন নই হে, তো সবুদিন হি মার দিন, আউ আমি এনতা কেনসি দিন মা কে উপেক্ষা করি করি অবহেলা করি করি নাই চলি পারু, কেন যে বলে মার হাতটা আমার উপরে থিসি বলে আমি চলছু, মার যেতকি গুণ থিসি সেটাকে তো কেবে সুঝি হি নাই পারো।
0: হ্যাঁ দাদা, আজ আমি যাহাকে আজকা জিহি বলি কহুছু কালকে মা নাই কি,
1: হ্যাঁ হ্যাঁ সবু সবু মা, হ্যাঁ কেবে না কেবে জিহি থিলে, আউ ইয়ারে যে জিহি আছে কেবে না কেবে মা হই পারে।
0: হ্যাঁ, আউ জানো মার কথা কোয়া হউছে কি জিহির কথা কোয়া হউছে বুঝল কি না দাদা, সবুনো বড় কথা হউছে যেহেতু মাটা গোটে সমাজকে তার মানে গোটে নয় দিক দেখাউছে, পরিবার ঠানু আরম্ভ করি আমি সমাজ কথা কহু কি দেশ কথা কহু কি সমগ্র বিশ্ব কথা কহু, মা যেহেতু গোটে মুখ্য দায়িত্ব নেছে তার পাঠ পড়বার জরুরি হ্যাঁ কি নাই,
1: সেটা কথা। আর দেখো মা মা হচ্ছেন আমার সবুর মূল আধার, আমি এতলি পৃথিবীকে বি আমি মা কহেছু, ভারতকে বি আমি মা কহেছু, তার মানে মা হচ্ছেন আমার সবুর মূল আধার। তো তুমি যেটা কহল বেটি বচাও বেটি পড়াও কথা কহল, সেটা সবুর বড় কথা। আর দেখো যদি আমি যেন কথাটা লাগলাম ইহাদের যে ঝি অছে কালকে সে মা হবা, ও সে মার দম্ভরে তো পুরা পরিবারটা পুরা সমাজটা ঠিয়া হবা, তো সে মাকে শক্তিশালী করবার, সে ছুয়াকে ঝিওকে শক্তিশালী করবার দরকার, শিক্ষিত করবার দরকার, আর ইতরে যে অবহেলা করবার নাই গে সে কেন কি সমাজদ্রোহিয়া বলি করে তাকে আমি উপায় আখ্যান দেই পারমা নাই কে,
0: আর সমাজ গুটে অন্ধার আড়ি পলাইবা
1: নিশ্চিত।
0: আমি যদি গোটে ঘরের কথা চিন্তা করমা দাদা, ঘরে তো আমি মনুষ পিলা না প্রায় অধিকাংশ সময় বাইরে রহুছন, ঘরের দায়িত্বটা মা হি নেছে, রন্ধা বড়ানু আরম্ভ করি ছুয়া পিলাকে দেখ রে, যদি মা যদি পাঠ না পড়বা নাই কে শিক্ষিত নেবা সে কেনতে করে ঘরকে চলাবা নাই কে,
1: হ্যাঁ সে কথা। আর দেখ যেন শিখবার কথা কৌছ, আজিকালি সমাজের বহুত পরিবর্তন হয়েছে, আজিকালি বহুত আমার ঝিও মানে স্কুল যাওছেন, কিন্তু ইহাদে বি সমাজের এন্দা বর্গ অছেন যে মানে কি পাঠ পড়ার বহুত দূরিয়া রয়ে যাচ্ছেন। আজির গোটে দৃশ্যটে মতে মনে পড়লা, এতলে আমি কহুছে ঘুপকুড়ু বজাউছে গোটে লোকটে, লোকটা কি হবা কেতে 20-22 বরস, আর তার ছুয়াটা কি হবা 6 বরস, তার মানে সে লোকটা বি যে বিয়া হয়েছে মতো লাগুছে সে বি নাবালক থিবা, ও তার ছুয়াটা 5-6 বর্ষ হচ্ছে, 6 বর্ষ যেন বেলে যেতবেলে আমার ছুয়া মানে পড়ি যাওছন, এই গ্রীষ্ম ঋতুরে যেন মানে গ্রীষ্মকালীন শিবির করুছন, বিভিন্ন জিনিস মানে শিখুছন, সে ছুয়াটা খরারে এটা 12:30-1 বাজের কথা আমি কহুছি ভাই, পুরা টান খরা, আর বিলকুল বাহারকে বাহারি না হবার, আমি যেতবেলে বাহারকে বাহারুছু ছতা জুতা তারমানে কপড়া ধরি করি তারমানে গামছা ধরি করি পুরা পুরা সুরক্ষা নেই করি বাহারুছু, সেমানে ভাবছি খালি চপল পিঁধি করি বাহারে বুলি বুলি, তারমানে মাগুছন কোয়া যা
0: তারপরে কুড়কুড়িয়া দিয়ে থি মুই যা অনুমান করছি,
1: কুড়কুড়িয়া দিয়ে না কুড়কুড়িয়া দিয়ে
0: আছে নাকে টাঁকু লগাই দেবে, তারপরে পড়া পড়ে লেপি লুপা টিকে হইতে খরকস দিয়ে নেগে, দেখো তো তামানে গোটে তামানে মহিলা মানকর জীবন তামানে যেন কথা কোয়া হচ্ছে কিন্তু ছোট বেলু মারি দিয়া হচ্ছে,
1: সে বাপটা যেন আছে সে বাপটা নিজে যাই করে ঘুপকুড় বজালে থাকে নাই দিয়ন, সেতুলি সে ঝিটাকে আড় করেছে, এক নম্বর দৃশ্য, 2 নম্বর দৃশ্য সে যেন বাউঁশ রাণী হেন্দা সে রসি উপরে চালসন হেন্দা কালি কি পরদিন সন্ধ্যা বি গোটে দৃশ্য দেখালে মিলতে, তো সেমানকর জীবনকে বিপন্ন করি করি বাপ মানে কমাউছন, এটা বহুত খারাপ কথা, আমি যেটা কহুলি সমাজর দ্রোহী হবার কথা।
0: আউ আমি যেতলে কইছু বেটি বচাও কথা কোয়া হচ্ছে, বেটি কে তামনে আমি ই ই মানে মারি নুজন গুটি প্রকারে, খালি হত্যা করবাটা মারবাটা নুইছে কিন্তু অস্ত্রশস্ত্রে আমি যদি গুটি ছোয়া কে না পড়ামা, বিশেষ করে টুকেল ছোয়া মানে যেন মানে নচন না পড়া বলে সেমানকে গুটি প্রকারে মারি দেলা সঙ্গে সমানে,
1: যে আজির বিষয় কানে আছে ভাই, আমি দিন বিষয় আলোচনা করি এন্ডা কানে আছে কি বলে কানে,
0: আজকা আজকা সঙ্গীত রূপক শুনমা দাদা, আউ সঙ্গীত রূপক না হচ্ছে কুমারী চপা,
1: আচ্ছা
0: দেখি লিখিছন ভোজরাজ পড়ুয়া,
1: হ্যাঁ
0: সঙ্গীত দিয়েছেন প্রভুদত্ত প্রধান, আর প্রযোজনা করছেন উদ্ধব ওরাম,
1: বলে শুনুছি না ভাই
0: জন শুনবা যা।

0: अरे ए चौपार माँ, सुन लो, आमोर बुई केंता सुंदर गीत गाउछे।
1: तते
0: तोतेगा कोइलीर सुर भी तल पड़ी जीबा।
1: कां बोएलो कुइलीर सुर भी तल पड़ी जीबा। तमे खाली तुमर झीर गीत सुनु थो होएगो। तुमर झी परे जुआन हैला नो
0: हाय तो हैला नो जे काय टहला
1: ची ची ची ची तुमके लाज लुजा नहीं लगे काहे गो? तार बिहा चुरा कथा टिके चिंता करतो बोले सिने हेता। रात दिन निजर कामे माती छो आर झीर कथा केन बुझु छो?
0: तुई से पुरना कल्या कथा सब कहसु कह रे। आमर झी घरर काम कबार किछि निहे जाने आर बछर दु जाऊ।
1: आमर चंपा किछि नै जानी। तमे परे बुढ़ा ही बसलो न आर केभे बुद्धि हेबा। बछर दो जाऊ माच बिछल के मुनुष बिछल ई कथा काना नहीं जानी है गो? मते परे 14 बछर हेला कि तुमर घर के खटी आई छे आर केतेटा छुआर माँ हेई छे।
0: जानी छे रे जानी छे। हेले परे चका मिथार चुग बदलू छे। आघर कथा के कह बुझे हेबा कहे सब बदली गला नगा। আর এটা পরে শিক্ষিত যুগ,
1: এটা শিক্ষিত যুগ। আজির কালির যেন টুকেল পিলা যাই দেখব মলর মলর দাঁত কে গিজরে সাং হউছন। কিতে বেলে কে অলন হই গলে গলা কেনসি আরে মুহু দেখি নেই হুই।
0: হায় রে ভাই বহন মিতার সাং নাই হেতে কায়ে একা সাঙ্গে পরে পাঠ পড়ুছনি মানে?
1: নাই নাই নাই ঘি আর জুয়ে কে মুই বিলকুল পড়তে নেই যায়। তোমর কথা মুই নামে নেই মানে কি নাই শুনে তোমার যেন বুদ্ধি ঘর বুড়াবো পরে
0: মুই ঘর বুড়ুছি।
2: হয় গো মা, তুই কায় কথা সব কইছু গো? মুই তোর সব কথা শুনলি না। মুই তোর কায় দোষ করিছে কহ তো গো? মতে কায় হলা যে বিয়া করি দেব? মতে টিকে পাঠ সাঠ পড়বা কে দিও?
1: পাঠ সাঠ পড়বা হইলো? পাঠ সাঠ পড়লে কায় কাম কে দেবা? মাইকিনা ঝির পাঠ পড়া চুইল মুরকে ঝি জনম পরে পরহর ঘর কে সাজ ঘরে সিনে সুন্দর।
2: নাই গো মা, তুমি হেনতা কথা নাই কহ। মতে পাঠ পড়বা কে দিও? মুই পাঠ পড়মি শিখি থেমি আর নিজর গুড়ে নি নিজে ঠিয়া হামি।
1: কা বলু তুই মতে বুদ্ধি শিখোছু নাই?
2: নাই গো মা, বুদ্ধি না শিখাবার। মতে ইভু বিয়া করে দেবে দুঃখ ভুগি ভুগি মরি জিমি গো মুই।
1: হ্যালো তুই না গুটে ঝি মুই কানা ঝি নাই থাই মুই ফের তো খটি ছে ঘর করি করি তুমকু মানকু জনম করম করি ছে পালি পুষি করি বড় করি ছে।
2: তুই জনম কলা উত্র টটি কে মোর চিপি দেইতে তো বলে বনে হইতি তা তুই কাই গরি মতে বড়ালু উড়ালু ই বয়সে মতে বিয়া করি দুঃখ ভুগাবু ভুগা তিনে আর কাকে কয়মি কাকে কয়মি মুই?
1: তুই বনে ডরে জানিছু তো গাননি মুই পরে তোর মা তোর ভল লাগি ই ঘরর ভল লাগি কহুছে গাননি কেনতো নাই বুঝু কিরে সুন্দর ঘর বর গুটে উতরি ছন যদি মনা করি দেমা বইলে আর কেনসি নু ঘর বর নাই আসলে তুই দুনিয়া থি রহি পারনি।
2: এনতা কাই করি ভাবু জমা মোর কথা কে বুঝতে বেলে সিনে সমিয়া অসমিয়া আছে।
1: তুই তো কা কথা কইছিল কা কথা কইছ বলছে বরে? হ্যালো আমি তোর মা বুয়া আয়বা মাসে জেনতা কল তোতে বিয়া করমি তুই গুটে ন আছু মোর পরে লো চার চারটা ঝি গুটে গুটে করি সমকু পার করমি মুড়ু বোঝ উতরামি তুই যা তো যা ঘরের কবার করবু যা।

0: হয়গু কথাটি কহমি মানব
1: কাই কথা
0: মোর দেহ কে টিকে দেখো তো সুখী করি হার্ড হয়ে গলি ন আর ছুয়ার অবস্থা তো দেখুজ ই ছুয়াটা পাঁচ ছ বরস হেউ
1: কাঁ বইলু হরে মতে লোকে কাঁটা কহবে জানিছু হইব এত দিন হেলা বিয়া হেলু ন গুটে নদর পো
0: হেনটা কথা নাই কহ গো পরর বুদ্ধি কুকুর নিজর বুদ্ধি ঠাকুর আমি দুই পরানি আগ পচ কথা ভাবি করি চলমা তোমার অজার জমিন যেতে থিলা ইছেন কাউ সেতে অছে কে ভাগ হেই করি কেতে কমি গলান ইথি পে কুটুম বড়লে কায় অভাব অসুবিধা নেই হবা
1: হরে মুই তো ছুয়া পুষমি তুই আরু কাহাকে বুদ্ধি শিখাবু

0: মা
1: এ মা বাচ্চা পা
0: মা বাবুকে বাবুকে পাইলো মই মই মই মই না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না না